খামরি মো মতুঞ্চি তুমকুং তুমলা থুপি আরে সা আদন কা আলোদুক জুঙানবু গুন রেন রেনু সং অন কসু আচে তিও সংরিম সুরং সা মতুঞ্চি থুপি আরে কা গো পেমা লামু রংমিত সা সমদিং নংলম সমসু ফুদিং মো ও মিডোমে বিয়নিত সা কতি সামথাপ তি তর কুকিয়ক মিটার ব্যান্ড টনথকাত গ্য ফুলি সা ফুলি কিলো হর্চ আরে নুমবংসুত গংতুক সা নাকমন সা মতুঞ্চি তুমকুং তুমলা থুপি রিলম জগবা মো থুপি আরে রিম এফ এম কনসন জঙ্গা গ্যকাৎসা সাম মেগা হর্চলেপ কা নিউজ অন এআইআর অ্যাপ কালা নিয়নং খুৎসে নিমো মোতঞ্চি পোহর থাক নামকোর টুনঠক নি গ্য সামসা ফুলি থেপ তরক উন নাম নুমকম লাবো সা ছ কতি কক্যক থাপ উলোম দো মিকদুম নামকো টুনঠক নিত সা নে থেপ তরক জুলাই লাবো সা ছ নেত সুরং উং সেয়াগম আতে বা খা নাকমুনসা ফ্লি সাফেদ খেউনানবু কায়ুসা শ্রীডিউসা গিয়ারন দামো আলংকু থুপি আরে রিম নাহান নুফ্রিদং রেনসংসা কমদন কা বম সপুনল ফুদেদমো বমপুন রেন চুজং রংকুপসা অমনিয়ম কা সেনং ও হানফ্রনবু বম সপুনল আরে

ঠিক সেঙ্গ সামমেগেন সামলোতে আখেপসুম লাভাচ্ছে চুরে আল্লা কন সামমেগেন সামলো রেগো ইগাং ইয়াম সামমেগেন সামলো ঠিক তোমদুংলো পাত্তা কন সামমেগেন সামলো না খেপসুমং নিওয়া তামসুমলো